0: পরে ও হবে আর পরে না জানতে পারে
1: চল ফোন
2: He's out looking at the South Court on California 8, Mary Edward, Edward 04. It's going to be a black Honda Civic with one.